পুলে সত দারা সে প্রীত এক উত্তম পন্থ শুনো গুর সঙ্গত তেহে মিলন্ত জম ত্রাস মিটাই এক অরদাস পাঠ কীরত কী